অনুষ্ঠানে আজ রয়েছে শিক্ষক দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে কিছু কথা। জাতীয় পুষ্টি সপ্তাহ মানুষের মধ্যে সুষম খাদ্য ও সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতি বছর এই সপ্তাহে পুষ্টির প্রয়োজনীয়তা, অপুষ্টির ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত আবশ্যক। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও আঁশের সঠিক ভারসাম্য থাকা দরকার। শাক সবজি, ফল, ডাল, দুধ, ডিম, মাছ, শস্য ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া উচিত। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তিদের ও পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কলেজ, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, পোস্টার, প্রদর্শনী এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়। পুষ্টি শুধু রোগমুক্ত থাকার জন্য নয়, একটি শক্তিশালী ও সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য। তাই জাতীয় পুষ্টি সপ্তাহের বার্তা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করা উচিত। এখন বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষ।

0: কি। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রঙ্গত আগামীকাল সকাল ৬টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর ১২টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল ৮:৩০ শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল ৬:১৫ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল ৮:৪৫ স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি ক্যাম্বেল বে আগামীকাল সকাল ৯টায় শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই রাত ৯টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.
0: শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে শিক্ষক দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার। আজ স্টুডিওতে পেয়েছি এক নতুন অতিথিকে। ওনার সঙ্গে কথা বলবো এবং শিক্ষক দিবস উপলক্ষে জানবো ওনার মতামত। প্রথমেই ওনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার।
0: এবারে আপনার পরিচয় জানতে চাইব।
2: আমার শুভ নাম অপর্ণা চক্রবর্তী। আমি পোর্ট ব্লেয়ার বা শ্রীবিজয়পুরমের গ্যারাচারমা নিবাসী। আমি একজন অবসর প্রাপ্ত শিক্ষিকা এবং ভালো কাজ করতে ভালোবাসি।
0: প্রথমেই জানতে চাইব, আজ ৫ সেপ্টেম্বর আমাদের দেশ ভারতবর্ষে আজকের দিনটি বিশেষ কি নামে পরিচিত এবং কেন?
2: হ্যাঁ, খুবই সুন্দর আজকের বিষয়বস্তু। আজ ৫ সেপ্টেম্বর এই বিশেষ দিনটি আমাদের দেশে শিক্ষক দিবস রূপে পালিত হয়। এই পবিত্র শিক্ষক দিবস উপলক্ষে আদিগুরু ব্যাসদেব, পিতামাতা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সমগ্র শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। আসলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পলে আমরা প্রকৃতি, পরিবেশ, আমাদের অভিজ্ঞতা এবং গুরুর কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিক্ষা গ্রহণ করছি। সত্যি সত্যি শিক্ষক দিবস আমাদের জীবনের অন্যতম একটি আবেগঘন দিন। এটা একটা শিক্ষিকা হিসাবে বলতেই হয় আমাকে, শিক্ষক দিবস একটি আবেগঘন দিন। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। ১৯৬২ সালে রাষ্ট্রপতি পদে অসীন হওয়ার পর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন অনুষ্ঠানের সঙ্গে পালন করতে চাইলে তিনি বলেছিলেন, তার জন্মদিন পালনের পরিবর্তে ওই দিনটি অর্থাৎ ৫ সেপ্টেম্বর যদি দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পালিত হয় তবে তিনি গর্ববোধ করবেন। অর্থাৎ তার একার জন্য না, তার একার জন্য শিক্ষক দিবস হিসাবে তাকে সম্মান দেওয়া হবে সেটা তিনি চাননি। তিনি সমষ্টিগতভাবে দেশের সমস্ত শিক্ষকের উদ্দেশ্যে তিনি তার ছাত্রছাত্রীকে বললেন যে এইটা আজকের দিনটা সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালিত হবে। সেই থেকেই ৫ সেপ্টেম্বর।

0: পর নানা স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে। মোট কথা, সমাজের একজন শিক্ষকের বহুমাত্রিক অনন্য সাধারণ ভূমিকার কথা সমাজের সর্বস্তরে স্মরণ করানোর জন্য বা মান্যতা প্রদান করার জন্যই দৈনন্দিন জীবনে শিক্ষক দিবসের অবতারণা।
1: খুব সুন্দর বললেন। আচ্ছা, এই বিরাট শিক্ষাবিদ ও দার্শনিক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন তথ্য সম্বন্ধে আমরা আপনার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব।
0: অবশ্যই, তবে এই অসাধারণ ব্যক্তিত্বকে সময়ের গণ্ডিতে ব্যাখ্যা করা সহজ না এবং সম্ভবও না। তাও তার জীবনের কিছু অংশ আজ আমরা মনন করার চেষ্টা করব। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুতানি নামে একটি অঞ্চলে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার বাবা চেয়েছিলেন তিনি পুরোহিতের শিক্ষা নিয়ে একটি মন্দিরের পুরোহিত হবেন, কিন্তু তিনি তিরুতানির একটি স্কুলে ভর্তি হয়ে যান। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং পরবর্তীকালে ভারতবর্ষের অগ্রগণ্য শিক্ষাবিদ, অসাধারণ বাগ্মী, রাজনীতিবিদ, দার্শনিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1918 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে তিনি কর্মজীবন শুরু করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসাবে তিনি নির্বাচিত হন এবং 1923 সালে তিনি লিখেছিলেন যুগান্তকারী বই ইন্ডিয়ান ফিলোসফি। এছাড়াও অসংখ্য তার আরো উল্লেখযোগ্য গ্রন্থ আছে, রিলিজিয়ান এন্ড সোসাইটি, প্রিন্সিপাল অফ উপনিষদ, মাই সার্চ ফর ট্রুথ প্রভৃতি অসংখ্য উল্লেখযোগ্য বই। এবার তার জীবনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমি অবশ্যই উল্লেখ করব। 1931 সালে ব্রিটিশ সরকারের তিনি নাইট উপাধি লাভ করেছিলেন। 1949 সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসাবে তিনি নির্বাচিত হন। 1952 ভারতের উপরাষ্ট্রপতি এবং 1954 সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পুরস্কারে তিনি ভূষিত হন। 1962 ভারতের রাষ্ট্রপতি পদ তিনি অলংকৃত করেন এবং 1975 সালের 16ই এপ্রিল 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন।
1: এবারে জানতে চাইব, প্রকৃত শিক্ষা বলতে কি বুঝি, তার কাজ কি?
0: বাহ, খুব ভালো প্রশ্ন। এগুলো উত্তর দিতে বেশ ভালোই লাগে, নিজের মতন করে বলা যায়। যাই হোক, আজকের যে শিক্ষা ব্যবস্থা, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশু বা শিক্ষার্থী থাকে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে এবং তাকে আবর্তিত করে সম্পূর্ণ শিক্ষা প্রক্রিয়াটা, অর্থাৎ কেবল শ্রেণীতে পড়ানোই না, বিদ্যার্থীর মন, মানসিকতা, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সব দিক দিয়ে শিক্ষকের সমবেদনার দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীর উপরে। একটা যদি সার্কেল হয়, সেই সার্কেলের মাঝখানে থাকছে, কেন্দ্রবিন্দুতে থাকছে আমাদের ছাত্রছাত্রীরা এবং তাকে কেন্দ্র করে তার যত কিছু চাওয়া পাওয়া আছে সেই সব কিছুকে শিক্ষক শিক্ষিকাদের আমাদের নজর রাখতে হচ্ছে এবং সেই নজর রেখেই তাকে আমাদের শিক্ষাদানে ব্রতী হতে হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে প্রকৃত শিক্ষা। ইংরেজিতে একটা কথা আছে, লাইফ উইথ ভ্যালুজ অ্যান্ড লাইফ উইথ ভ্যালুয়েবলস। কেবল জীবনের প্রাচুর্যই নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি এসবই নয়, মূল্যবোধের শিক্ষাই হলো কিন্তু প্রকৃত শিক্ষা। একজন শিল্পী পাথর কেটে কেটে সুন্দর মূর্তি তৈরি করেন, আর একজন শিক্ষক শিশু মনের সমস্ত বাধাকে অপসারণ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করেন। বিদ্যার্থীর এই সর্বাঙ্গীন উন্নতি হলো প্রকৃত শিক্ষার কাজ।
1: একদম একদম ঠিক বলেছেন আপনি, খুব সুন্দর গুছিয়ে বলেছেন। শিক্ষক দিবসে আমরা একটু জানার চেষ্টা করি, আদর্শ শিক্ষক বলতে কাকে বুঝি এবং শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত।
0: শিক্ষক সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষককে অবশ্যই সর্বাঙ্গীন ভাবে পবিত্র হতে হবে এবং তখনই তার মুখের কথায় শক্তি সঞ্চারিত হবে। অর্থাৎ একজন শিক্ষককে সব দিক থেকে সৎ হতে হবে, তবেই সে মুখে যা বলবে সেটা কাজে সফল হবে। কারণ সমাজ তাকিয়ে আছে সেই দরদে শিক্ষকদের প্রতি, যিনি নতুন নতুন

0: জীবন দর্শনে বিদ্যার্থীকে উদ্বুদ্ধ করেন এবং ভবিষ্যতের মোহরুহের বীজ বপন করে দেন। কবি সুকান্তের আগামী কবিতায় আছে, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। এই যে ছাত্রছাত্রীরা, এরা কিন্তু সব অঙ্কুরিত বীজ, এদের অনেক স্বপ্ন। এই স্বপ্নকে সাকার করার মূলে যিনি, তিনি হচ্ছেন গিয়ে শিক্ষক। আমরা প্রায়ই শুনে থাকি একটা প্রবাদ, ইংরাজিতে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্টেশন মাস্টার অ্যান্ড এ স্কুল মাস্টার। তার উত্তর খুব সুন্দর, দ্য স্টেশন মাস্টার মাইন্ডস দ্য ট্রেন, অর্থাৎ স্টেশন মাস্টার হিসাব রাখে কয়টা ট্রেন আসছে আর যাচ্ছে। বাট এ স্কুল মাস্টার ট্রেনস দ্য মাইন্ড, কিন্তু একজন শিক্ষক শিশু মনকে ট্রেন বা প্রশিক্ষণ করে দেন। তাই তো বলা হয়, এ গ্রেট টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। একজন শিক্ষক, তিনি নিজে তার যতটা আছে সেই সবটুকু তিনি উজাড় করে দেন, কার জন্য? অন্যের জন্য, বাচ্চাদের জন্য, ছাত্রছাত্রীর জন্য। তার ভিতরে যত শক্তি আছে, যত জ্ঞান আছে, সেই জ্ঞান যখন তিনি ছাত্রদের মধ্যে সঞ্চার করে দিতে পারেন, তখনই তিনি নিজেকে সফল বলে মনে করেন। এবার আপনার দ্বিতীয় অংশের উত্তর, যে শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক কিরকম হওয়া দরকার। অতি অবশ্যই বলতে হবে, এ সম্পর্ক হতে হবে শ্রদ্ধার, বিশ্বাসের, স্নেহের, আনুগত্যের, এবং অবশ্যই শিক্ষককে হতে হবে ছাত্রের কাছে অনুপ্রেরণামূলক। আমরা জানি, পুয়ার টিচার টেলস অ্যান এভারেজ টিচার এক্সপ্লেন, এ গুড টিচার ডেমনস্ট্রেট, বাট এ গ্রেট টিচার ইন্সপায়ার। শিক্ষকতা পেশা না হয়ে যখন সুনেশায় বা মঙ্গল নেশায় পরিণত হয়ে যায়, তখনই ছাত্র সমাজ, দেশ ও বিশ্ব উন্নতির দিকে এগিয়ে যায়। শিক্ষক ও ছাত্রের সম্পর্ক দৃঢ় হয় এবং এটাই হলো আর্ট অফ টিচিং। আমাদের যে শিক্ষকতা, সেটা একটা শিল্প। এই শিল্পটা খুব ভালোভাবে পরিস্ফুট হবে যখন নাকি শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক সুদৃঢ় হবে।
1: একদম ঠিক বলেছেন। শিক্ষক আর ছাত্রের মধ্যে যদি সুসম্পর্ক না হয়, তাহলে শিক্ষক যতই বোঝান, ছাত্রছাত্রীর মনের মধ্যে ঢুকবে না। এখন প্রশ্ন হলো, আজকের এই বিশেষ দিনটি অর্থাৎ শিক্ষক দিবস বিদ্যালয়ে কিভাবে অনুষ্ঠিত বা পালিত হয়, তা আপনি আপনার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলুন।
0: সত্যি আপনার এই প্রশ্নের উত্তরের পরে ভাবতেও ভালো লাগছে, চোখের সামনে স্পষ্ট আজও যেন শিক্ষক দিবস অনুষ্ঠিত হচ্ছে। স্মৃতিচারণে আবেগ ঘন হয়ে যেতে হয়। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী এই মহান দিনটিকে পরিচালনা করে। ক্লাস টুয়েলভের ছাত্রীরা মার্জিত শাড়ি ও রুচিসম্মত সাজ, এবং ছাত্ররা একই রকমের ফুল প্যান্ট, ফুল শার্টে এক নব রূপে সেদিন সজ্জিত হয়। আর যারা নিয়মিত শিক্ষক শিক্ষিকারা, তারা অতিথি, দর্শক ও শ্রোতা এবং অভিভাবক হিসাবে সেই দিন থাকেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিটি টিচার, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, প্রত্যেকটি পদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে দ্বাদশ শ্রেণী। সেদিন সত্যিই তাদের মধ্যে আমরা ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নৃত্যশিল্পী, গায়িকা, সাহিত্যিক, রাষ্ট্রনেতা, কেরানি, উকিল, সমাজের বিভিন্ন শ্রেণীকে আমরা প্রতিফলিত হতে দেখি। এবং একটা স্পেশাল টাইম টেবিল কেবলমাত্র সেই দিনের জন্যই তৈরি হয়। সেই টাইম টেবিল অনুযায়ী ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসে যায় এবং তারা ক্লাস নেয়। সেকেন্ড হাফে ছাত্রছাত্রীদেরই দ্বারা একটা মনোগ্রাহী সুন্দর একটা অনুষ্ঠান হয়। অর্থাৎ আমাদের স্কুলটা তো দুটো ভাগ, একটা টিফিনের আগে আর একটা টিফিনের পরে পর্যন্ত। তো টিফিনের আগে কি হলো না, ক্লাস নিয়ে নিল। কারা ক্লাস নিল? ক্লাস টুয়েলভ এর ক্লাস নিল। ক্লাস টুয়েলভরা ক্লাস নেয় অন্যান্য ক্লাসে গিয়ে, ইলেভেন্থ, টেন্থ, নাইন, এইট, প্রতিটা ক্লাসে গিয়ে তারা ক্লাস নেয়। যেই টাইম টেবিলটা তারা তৈরি করেছে সেই টাইম টেবিল অনুযায়ী তারা ক্লাস নেয়। এবং সেকেন্ড হাফে একটা খুব সুন্দর, যেটা বাচ্চারাই করে সেই রকম, তাদেরই দ্বারা একটা কি সুন্দর একটা অনুষ্ঠান তারা করে। সমস্ত শিক্ষক শিক্ষিকারা বসে থাকেন এবং সেগুলো দেখেন।

0: শিখছেন, আর ছাত্রছাত্রীরা তারা তাদের সামর্থ্য অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের পুষ্পস্তবক, পেন, ছোট ছোট কবিতা উপহার দেন। সব মিলিয়ে মিশিয়ে বলা যায়, আনন্দ ও উৎসাহের সঙ্গে এই দিনটি খুব ভালোভাবে উদযাপিত হয়।
1: খুব ভালো বললেন, হ্যাঁ ভীষণ ভালো লাগলো। আমরাও ছাত্রছাত্রী একদিন ছিলাম, আমরাও এই দিনটি পার করে এসেছি, বা আমাদের সামনেও ছাত্রছাত্রীরা এমনটি পার করেছে। এবার জানতে চাইব, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা হিসেবে আপনি নিজেকে কতটা সফল মনে করেন, অর্থাৎ আপনি শিক্ষিকা হিসেবে নিজেকে 10-এর মধ্যে কত দিতে চান?
0: বাহ, দারুণ প্রশ্ন করেছেন। নিজেকে নিজে মূল্যায়ন করা কঠিন, তবে হ্যাঁ, যখন দেখি বা শুনতে পাই যে আমার বাচ্চারা মানুষের মতন মানুষ হয়েছে, আচারে ব্যবহারে কথাবার্তায় এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে, সর্বোপরি অন্যের ব্যথায় ব্যথিত হচ্ছে এবং নিজের আনন্দ ও সুখকে আরো 5 জনের সঙ্গে যখন ভাগ করে নিচ্ছে, তখন মন আনন্দে ভরে ওঠে আর চোখে আসে আনন্দাশ্রু। কারণ বাচ্চাদের একজনের সাথে যদি দেখা হয়, অনেক বাচ্চাদের খবর পাওয়া যায়, তার থেকেই বুঝতে পারি যে বাচ্চারা কতটা কে তৈরি হয়েছে। বাচ্চাদের সফলতাই আমাদের, আর ওদের সফলতা বলতে গেলে যে কেবলমাত্র একটা চাকরি পাওয়া বা কোনো একটা বড় ডিগ্রি পেয়ে গেল তা না, সেগুলো তো আছেই, তার সঙ্গে প্রকৃত মানুষ হয়ে যখন ওরা ওঠে, তখনই কিন্তু আমাদের শিক্ষকদের সেটা হয় সব থেকে বড় প্রাপ্তি, তখনই আমরা নিজেদেরকে 10-এ 10 দিতে পারি।
1: একদম গর্ববোধ হয়,
0: খুব গর্ববোধ হয়।
1: হ্যাঁ, এখন জানতে চাইব, এই যে চাকরি বা শিক্ষিকার জীবন, এটাকে আপনি কতটা মিস করেন বা অভাব অনুভব করেন?
0: ভালোই প্রশ্ন। বর্তমান জীবনে আমি বেশ আছি, কোনো আমার অভিযোগ নেই, তবে শিক্ষিকার জীবনের স্বাদই আলাদা, খুবই ভালো। সেটা প্রতিটি দিনেই এক নতুনত্বের ছোঁয়া থাকত, পড়ানো শেখানো আর বাচ্চাদের থেকে আমি নিজে কিছু শেখা। তারপরে 15 আগস্ট, 26 জানুয়ারি, প্রভাত ফেরিতে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, এইসব ধ্বনির সঙ্গে এগিয়ে চলা, সরস্বতী পূজা, স্পোর্টস, শিশু দিবস, শিক্ষক দিবস, ক্লাস 12-এর ফেয়ারওয়েল, সকালে প্রেয়ার, ছুটির সময় বাচ্চাদের টাটা বলে হাসি মুখে যাওয়া, ওদের এই যে শিশু সুলভ আচরণ আর প্রাঞ্জল হাসি মনে গভীরভাবে রেখাপাত করে যায়, যেটা আজ আমি অবসর নিলেও সেই দিনগুলো আজও আমার কাছে জীবন্ত এবং আমার জীবনের অনেক বড় সম্পদ।
1: হ্যাঁ, আপনার কথা এটাই বোঝা যায় আপনি ভীষণ মিস করেন সেই পুরনো দিনগুলো। এবারে জানতে চাইব, পিছিয়ে পড়া যে শিক্ষার্থী, তাকে কিভাবে এবং কোন পদ্ধতির দ্বারা আপলিফ্ট বা সামনে এগিয়ে নিয়ে আসতেন?
0: হ্যাঁ, আসলে শ্রেণীকক্ষে মূলত 3 শ্রেণীর আমরা বিদ্যার্থী পাই, উত্তম, মধ্যম এবং নিম্ন মধ্যম। শ্রেণীকক্ষের এই যে 40 মিনিটের ক্লাস, এই 3 শ্রেণীর উপরেই আমাদের নজর দিতে হয়। কারণ যে ভালো তাকে আমরা আরো ভালো করতে চাই এবং যে মোটামুটি তাকে ভালোর স্তরে আনাই আমাদের কাজ। কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই 2 দিক দিয়েই আমরা ওদের অগ্রগতি চাই। আমাদের দৃষ্টি প্রথমে যায় লাস্ট বেঞ্চে, লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চ কোন ছাত্রছাত্রী কিন্তু আমাদের দৃষ্টিকে এড়ায় না। ইন্ডিভিজুয়াল কেয়ার দেওয়ার সময় বাচ্চাদের স্তরে আমরা টিচাররা আমরা কি করি, নেমে আসি শ্রেণীকক্ষের পাঠ পরিচালনা যে আমরা করি, যে কোন ভাবে করব, সেটা কিন্তু আমরা সব বাচ্চাগুলোকে মাথায় রেখেই করি এবং যেই বাচ্চা যেরকম তাকে আরেকটু উন্নতির দিকে নিয়ে আসি। কারণ কি, ক্লাসের পড়ানোটা সেই রকম হয়, হোমওয়ার্কটা সেই রকম দেওয়া হয়, জিজ্ঞাসাগুলো কোশ্চেনগুলো সেই রকম হয়, সব কিছু ওদের দিকে তাকিয়ে আমরা যে পিছিয়ে পড়া বাচ্চা মানে কি, পিছিয়ে পড়া বাচ্চা সব বাচ্চার মধ্যেই তো ক্ষমতা আছে, কিন্তু কেউ হয়তো সেই ক্ষমতাটাকে ভালোভাবে প্রয়োগ করতে পারছে, কেউ হয়তো অন্যান্য অনেক পরিস্থিতির কারণে সেটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে না। আমাদের শিক্ষকদের কাজ হলো যে তার ভিতরে যে শক্তিটা আছে, তার ভিতরে যে ক্ষমতাটা আছে, যেই সুপ্ত অবস্থা যেগুলো আছে, সেগুলোকে আমাদের যেমন করেই হোক

0: পাত্রের বের করে আনতে হবে। কাজেই আমরা দেখি যে আমরা কিভাবে তাকে দিলে সে সেই পড়ায় ইন্টারেস্ট পাবে এবং তাকে আমরা আরো উৎসাহের সাথে আগে আমরা এগিয়ে নিয়ে আসি।
1: খুব সুন্দর বলেছেন। শিক্ষকের বা টিচিং লার্নিং এর মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি?
0: হ্যাঁ, এই টিচিং লার্নিং নিয়ে আগে আমরা কিছু প্রশ্নের উত্তরে সংক্ষেপে সংক্ষেপে কিছু বলে এসেছি, এখন আরেকটু বলছি যে টিচিং লার্নিং এর যদি মূল উদ্দেশ্য বলতে চাই তাহলে অলরাউন্ড ডেভেলপমেন্ট, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে গিয়ে কেবলমাত্র পড়াশোনা, কেবলমাত্র বইয়ের বিদ্যা, কেবলমাত্র পরীক্ষায় পাশ করা তা না, ক্যারিকুলার এবং কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি দুই দিকেই বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্টে হচ্ছে গিয়ে টিচারদের আমাদের একটা লক্ষ্য থাকে। এরপরে হচ্ছে গিয়ে 0% ড্রপ আউট, কোনো অবস্থার পরিপ্রেক্ষিতেই কোনো বাচ্চা যেন স্কুল ছেড়ে না চলে যায়। পড়তে পড়তে সেই বাচ্চাটা কোনো একটা আর্থিক সমস্যার কারণে হোক, পারিবারিক সমস্যার কারণে হোক, এর জন্য সে যেন কোনো অবস্থায় মাঝপথে স্কুল ছেড়ে না যায়। তার যে সমস্যা আছে আমি আগেই বলেছি, সেই কাজ প্রকৃত শিক্ষার কাজ হচ্ছে গিয়ে তার সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে। নিশ্চয়ই কোনো পথ আমরা খুঁজে পাবই পাবো, সেই পথ দিয়ে খুঁজে পেয়ে তাকে স্কুলে আমাদের আনাতে হবে। এবং সবথেকে যেটা বড় যে এগুলো তো করবই কিন্তু 100% রেজাল্ট, আমার পড়ার মানটা এতটাই হবে যাতে সব বাচ্চারা, এই যে তিন শ্রেণীর যে বাচ্চারা আছে উত্তম মধ্যম নিম্ন মধ্যম, প্রত্যেকে যাতে পরীক্ষায় একটা চান্সেই পাস করে এবং উত্তীর্ণ হয়ে তারা যেন সফলভাবে পরের ক্লাসে যায়। আর আমরা প্রাচীনকাল থেকে শুনে এসেছি যে সম্পূর্ণ সংখ্যা যদি এক ধরি তাহলে তার বাচ্চাদের 1/4 নলেজ কামস ফ্রম দ্য টিচার, অর্থাৎ তারা ওই একের 1/4 জ্ঞান তারা কার থেকে নেয়, টিচারের থেকে নেয়, 1/4 তার নিজস্ব মেধা, অর্থাৎ তার নিজস্ব যে বুদ্ধি আছে সেটা হলো আর 1/4, তাহলে কিন্তু 50% হয়ে গেল। এবার অবশিষ্ট 1/4 সে নেয় ক্লাসমেটসদের থেকে, যে কোন ক্লাসমেট কিরকম করছে কি উত্তর সেইগুলো সে ক্যাচ করে, এবং বাকি যে 1/4 পায় সেটা সে পায় তার অভিজ্ঞতা থেকে। এর জন্য বলে না অভিজ্ঞতা হলো সব থেকে বড় শিক্ষক। তো এই যে 1/4 পেলে, তাহলে প্রথম 1/4 পেলো সে টিচারের থেকে, পরের 1/4 পেলো সে নিজস্ব মেধা থেকে, থার্ড 1/4 পেলো হচ্ছে গিয়ে সে ক্লাসমেটদের থেকে, তার সহপাঠীদের থেকে, এবং 4th 1/4 পেলো হচ্ছে গিয়ে সে তার অভিজ্ঞতা থেকে। বিদ্যার্থীর এই মানে দিকটাকে, এই যে চারটে দিক, এই চারটে দিককে আমরা জাগিয়ে তুলতে চাই টিচাররা, যাতে ও সব দিকে এইগুলোকে, এই মেধাগুলোকে কাজে লাগাতে পারে, সব দিকে সব রকম নলেজ যাতে সে নিতে পারে এবং নিজেকে যেন সে পূর্ণাঙ্গ করতে পারে।
1: খুব সুন্দর বললেন। এবারে জানতে চাইব, একজন শিক্ষিকা হিসেবে বর্তমান যুব সমাজ বা ছাত্রছাত্রীদের প্রতি আপনার মেসেজ বা বিশেষ বার্তা আমরা কামনা করি, এ ব্যাপারে আপনি আপনার মতামত জানান।
0: হ্যাঁ, মতামত বলতে গিয়ে আমার মনে পড়ছে একটা লাইন, আমাদের যুবনেতা স্বামী বিবেকানন্দের স্মরণীয় উক্তি, তাকে আমরা স্মরণ করব, সেই উক্তি আমরা আত্মস্থ করব এবং জীবনে প্রয়োগ করব। উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান্নিবোধত, অর্থাৎ ওঠো জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য আছে, ভালো মানুষ তৈরি হওয়া আর তার সাথে সাথে জীবনে এগিয়ে চলা, সেই চলাটাকে অবিরাম চলতে হবে যতদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারছি।
1: সত্যি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আপনি খুব গুছিয়ে বুঝিয়ে দিলেন, আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করব আমার শ্রোতা বন্ধুরাও এর থেকে অনেক কিছু জানলেন, শুনলেন এবং উপকৃত হবেন। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার আপনাকেও এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শিক্ষক দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার, কথা বলছিলাম অবসরপ্রাপ্ত শিক্ষিকা অপর্ণা চক্রবর্তীর সঙ্গে। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।